മതങ്ങളെ പേരിലെ ഉൻ മേളി ബിരാട് ചുക്കു ശിപിയൻ ചൂടി ജാപ്പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖ പായൻ ചട്ടാൻ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাওলে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওলে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে হবে স্কুল অফিস দুন সুকেই সাং সস্তা মা বিগ্রো এই আয়ের বানাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িছ থাও আমার মনে আগে ডাকে তাও তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইলা নি ঝুসে আর এ ফোন নম্বর 021545787 98 420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড